0: আর গুলি না মনে আছে পিঁজু পাশা পিঁজু ছিয়া ইয়ে ফিম জিনা ছবি পাশা পিঁ গুলি সে বা যে জিনিস সমস্যা বা লাখনে জীবন মস্ত দু মূলা এ না ছিস না যাই ওয়ে কবি নি যাই নি তা ইয়ে কাম না ইয়ে বাংলা যে সোচে যাই আছে কাম না ইয়ে পঞ্চশীল অষ্টশীল পাল না ইয়ে বাংলা যে খন নুয়ে বাংলা বাংলা চাই পথকে থ যে অলে থ না পান্ডা থ মস্ত অলে সমাজ পাশ পিঁডা না ওয়েল নহে চাই নি
1: থাকো নুগ খান তৈরি ওয়েকাপিন মা ভাই তানো লুমঙ্কা দিগো বাবা লাগো ছাতা নো বিয়া দিগো ছিগো হেলা পঞ্চকা জাজোলে ঝাইপুকি জাজো খসা না থং বিশেষ না যায় বায় বায় ফাঁস দিকে বা মা ভাই তা লুমঙ্কি কথা চিস জাজো ঝাঁকা খুঁজলা তা আছিস বায় তো লুমঙ্কি মে ছপো নিঙ্কি গো যে ছিকপিন তা ঝি আ সকল বা পিন্ত মা পিন্ত পিন্টু না সাঁচনা মা বা পিন্ত গুবলে ন খুকা মধ্যে তো ইনা পিনাচনা মা ভাই তো সেবায় না দিত ইনা পিনাচনা লিমলার গাছ মা বা পিন্ত বেড়া সমেত ইঙ্কি উজা গুবলে না ইয়া মতে মা ভাই সোয়া লগে জুল আসা চেপি আথে হে তহমি জুই তাসে চেপি খুশি যা চিঠ ভগবান আথে হে সই তাসে দিবঙ্গত জুয়া টিপি সকল বা পিন্ত সুখাবতী পোহন বাসলাই মাদকা শ্রদ্ধাঞ্জলি না বিচার না হেকা শোনা তাসে সকল বা পিন্ত লুমঙ্কুসে আকনাচ সকল মা বা পিন্ত পিন্টনা দেশ আছে থিগু হেল পঞ্চকা জাজ নিনাচনা দিবি সকল বাস পিন্ত একু একু সুবাই দেশনা তাসে ফেসবুক পেজ পাখে লাইভ সুয়াচনা দিবি লাইক না দিবি শেয়ার না দিবি কমেন্ট না দিবি সকল বাস পিন্ত একু একু সুবাই দেশ আছে জিটর প্রাবিক ঠাঁ গাল না দিম বীরেন্দ্র সাকে জুয়া তন একু একু সুবাই দেশ আছে জিন্দার স্থিতমা থা এটা উনি তো উজাম বিহারি থাউ ইয়া ছিগুদি লিয়াউডুগুডি ভিজিমা তাসে সুবাই জয় মাবাই।